নমস্কাৰ, মেডিয়াম আপুনি 243 স্মৃতি এক মিটাৰ কিলো হাৰ্চ 1233 ইয়া আকাশবাণী দুৰা অকতে মানক 6:33 আৰু 40 ছেকেণ্ড জাচিং অনুষ্ঠান প্ৰচাৰিতো এইজন মহান মৰতনী মহৎকৰ চাৰি আগছে ৰাখাকে APJ আব্দুল কালাম বাতেনে রাসানি আনা জিলিখে টংনে লাফান বারে প্রথমতেন রাসানি হানান খামনি শিকায় না লাগি না আবের সেনাং রাসান হানা জিলিখে টংনা মানা APJ আব্দুল কালামনি প্যানক সেইপান্তায় অনুষ্ঠান সং আগুইত অনুষ্ঠান সে আপারংনি প্রথমতেন নারসিংহ খাতো হেমপ্রভা কোশনি হুয়াংসি চাই

Hemprophagus-ni khurak se saisa nathung ha anusthat se thai nathung lakha to krisi karo aro krisi karni bishoy dong ha julai masi nangni halo patar aro nokni jaba kobani kheti ni karasi যতন লাগনি নাথরে ভাই কৃষি কর যা নাথরি বিভাগ শ্রোতা তানি আনি কাঞ্চিগনি আর পেনমানি নমস্কার লাখাত আশাদের আবার সোপান পেনটকট তাই নিন কটিকা অনুষ্ঠান ছি কটিকা আগবাড়াইত জুলাই মাস সিনাং নাংনি হালো পাঠার সি লাংনে লাগিনি কতগুলা যত্ন নাথরা ভাই কঠিকা যা জুলাই মাস সি হালো পাঠার সি সালিমাইনি রোয়াকাইনি ডুমো উনি লগে জাবাক পানি সঠিক পরিচালনা আর জল বাতি দণ্ডাত নি বা নিষ্কাশননি কারাসে গুরুত্ব লাখানা লাগিও অতিরিক্ত রাং আরো হালো যা রক্ষাদিনী কারণে নলা যাং পরিষ্কার রাখায় আরো সার লাখানি বিটানি যা তামতি দরকার ইতিহারে জুলাই মাসে লাংনি লাগিনি নাগনি হালো পাঠানি যত্ন যা প্রথম দুঙ মাই খেতে কারাসে জালো খাইনি ই মাসনি ভিতর সিন সালিমাইনি জালো আসল পাঠারসে কাইনি ভিতানি যা সম্পূর্ণ টেনা লিখিও বা শেষ টেনা লিখিও সারি সারিভাবে কাইবারে মাইনি উৎপাদন দামটি বাড়াইও উনিলগে তাই বার্ত সার প্রয়োগ বা সার লাখানি ক্ষেত্রসি সার লাখানি ক্ষেত্রসি জালো পাকাইনি কয়েকদিন পরে হালো পাঠাসি দরকার ঢুংনি পরিমাণনি নাইট্রোজেন ফসফরাস আরও পটাশ সার জরং ব্যবহারের জলসিঞ্চননি ব্যবস্থাপনা বা বিটিন রেখে ব্যবস্থা লাগনে লেগেও হালসি যাতে টি জমা দংখে টংসাত উরং টি দণ্ডাতলাইনি কারণে নলা জরং খটনি বিতানি ব্যবস্থা দেনা লাগিও ইথিং কেন রোয়া কাইনি থাকেনি এক মাস দংনি লগে লগেন অপতৃণ বা বনবাদ জরং নিরায়নি ব্যবস্থা দেনা লাগিও কারণ বর্তমান যুগসি পাওয়ার টিলার বা ট্রেক্টর লাখাই চাষ লাখানি জনুন নাগনি বন জারং পেন দেখে থিনা মানসা আর রোয়াকাইনি লগে লগে রোয়ামিন বাজং বাজান ইতিহানা অপতীর্ণ বা বনবাদ দ্রবণ চাপ ফাইও পেন ফসল যদি মান্ডেলা ফানু উটিংকাবারে ইতিহানা বনবাদ দানে বন ফুক বাকানি বা নিরায়নি বিটানি ব্যবস্থা জন দেনা লাগিও তারপরে জাবা কোম্পানি খেতে সম্পর্কে জাবা যদি আপা যা কায় তেনে যেটিং কায়

তাও মরসু সসরক বা সসেলা ভল বা পেরাওয়ালি লাহু কোমরা বা থাইপক ইত্যাদি যদি খেতে দেনে লাফানো এই সময় সেবন আপাজা দেনে মানো পাউডার গঠন পানি গড়ছে যাতে তি জমা ধ্বংসাত উনি জন হা উষা থেকে ধাপ বানায় লাখানে লেগিও যে যা নাকি রিস অ্যান্ড ফর মেথড বারু সংমাকরণ আক্রমণ থাকি নিয়ন্ত্রণ বা বাধা লাখানি জন বর্ষা মৌসুমসি সংমাকরণ ভেকরজনিত রোগ পাঙা দু ইনিলগে দরকার দুনি সপক্ষে জৈবিক কীটনাশক বা ইতিহানা সংমা করানি থাকনি জন্য আটাজরং ব্যবহার দেনা লাগিও তবে শিগসেকর ফাইবকেও সাবধানতা আর পরিচালনা বর্ষা বটরসি বা মৌসুমসি সংমা করনি আর ফিকরজনিত রোগ পাঙা দু উনি জন্য দরকার দুনি ইতিহাস সংমাকর থাকনি যা বা পাঞ্জাক জারং ব্যবহারের ক্ষেত্রে সে আকুইসা স্বাবলম্ব দৌড়ে লাগিও বা সাবধান দৌড়া লাগিও হাজানি সাফা দিনি হালো পাথারনি তাসিনি বানি হানা বনপাত জারং নিয়মিয়া দেখে সাফা দেটং বা নিরাইটং যাতে সারনি ভাগ কেবল মূল পানসিসে মন্ত্র হানি ক্ষয়রোগ রোদ দিনি হালো পাথারনি যে উদ্যোগগুলা অংশ জারংসে হা দন্দাত লাগিও বা চাউ লাগিও বা চাউনি সম্ভাবনা দু উটিংখানা জায়গা জারংসে হার বা বন জারং কায়লাখানায় লাগিও যাতে হাজা ইতিহান তি ধল বা তি ধারসে চাউলে সেত বর্ষা মৌসুমসে পাচলি বা বেগাল বেগাল খেতে পাথার জরং জিটিংকাই চায়না লাগিও উঠোহানা কতগুলা ব্যবহারিক উপায় জারং বনা পাজরং ইউটি পাপারা বংনে মানু উতাহর হানা জারং আপাজরং সাইখে আর ওই অনুপাতে আপাজরং খেতে কামসে আগবাড়াই লেনা মানু তে হালো ফাইদরং তানি খেতে দেহা পরামর্শ যায় টিংসান আসাদির আপাজরং যদি এই বারফাইনি করমতে যদি আপাজরং পালন দেরও বা মানি খিচলিও উটিংকাইবারে আপাজরংনি ফসল দামটি দংনা বা উৎপাদন কম দংনা বাকে আশা দের না মানু নমস্কার কৃষি কর অনুষ্ঠান সিয়া পারং নাথং হা তাই নাথ লেখাত অপর্ণা কোষ্ণী খুড়াংসে চাই

0: বাকি।
1: অপর্ণা কোষ্ণে চাই অনুসিয়া পারং দাথুমান হা অনুষ্ঠান নাথম দত্ত আপারং আকাশবাণী তুরা কেন্দ্র থাকি তাই অনুষ্ঠান ছি নাথ লেখাত ইন্দুরিকা কোশনী খুয়াংসি চাই

0: 나시망 에블톤 상만이 기장코 자송달리 기장코 왔다니 소모요 키나소아하 아르야 기장 박사 예 프로그램나 돈소금은 소모이바 야논 보나하 다우득득사니 자만오 나시망 문급은 프로그램코 키나소나만겐 야안 아카시와니 투라 야안 아카시와니 투라 소모이 다우스니 바지 미닛 콜그르공아하 다우나시망 지카 바이러스 사비시니 그만 아가나니랑코 아로 야 사비시코 마이카이 참팽 속엔 아로 산나니 야 야니비둥오 독터 생잔 알마락니 아가나니랑코 다 졸졸 크나소나만겐
1: 지카 바이러스 사람 크론치 늑나만 기자급파 좋은와 아루아라 에디스 문급파 강구 제안 댕기 치킨기니아 아루 옐로 피버 문급파 사비시 코마트급파와 야 지카 바이러스 코아라 르차치스쿠 소프리스니 빌시오 스캉급파 장나 막 크리오니코 아프리카니 우간다 문급파 송오 만칭아하 한다케 르차치스쿠 소프부왕니 빌시오데 압산 송오완 아루 탄자니아오 만데오바 만나하 이아 종치 젤로와테 바바트로와테 사타니코데 르차치스쿠 소톡 카로 르차치스쿠 소챗 벨시랑니 기세포 아프리카 아메리카 에시아 아로 패시픽 졸랑오 늑나그타 바칭하 안디바 방에 만데랑코 사타니코데 하잘그니스니 벨시오 얍 문가파 치창오사 만스카하 야 사비시아라 만데나 블롱베 사니코 온가파데 옹자 안디바 비사치니 소모에랑오 স্কোচনে যেগন ইংলিশ ছি আগান গেছ মদে মাইক্রো কেপালিন এন বনা আগানা আরো জিবি সিন্ড্রম বা গুলেনবেরি সিন্ড্রম বে এন নি মাসল রংকো বলগ্রি ওয়াতনা আমা ইয়া সানি চিন রামারা মাদে কি ওঙ্গেনচম নিয়াংস খানা ইয়া জং নি মন্ডেও না পাউনি সাবিসিনি চিন রংকো না কাউনা দে আদিতা সাল রং নাঙা ইয়া সাবিসিনি চিন রামারা ডেঙ্গি চিকিন গিনিয়া নাকাপা সাবিসি রং মু আপসা নাঙা জেকাই ফিভার বা বেন দেঙ্গে সানি বেন নানি বা স্কিন রাস্ট মক্রন গছাকে সানি বা কনজাংটিভাইটিস মাসল আরো গ্রেং বিরিচুরাং সাদকানি খারেকানি আরো স্কো সানিরাং নোমা মাই বাকাই ইয়া সাবিসিকো আনো দংগপা মাগাপাও মানোদে আচি কুকি জাগপা বিসানি থানংকো নস্তো কানাগতা আমা আরোন দাকেন বাসাকোবা বিসানি স্কো ছনে আচিনাবা মানা উনাগ্রেবা বাসাকোবা দে দাসি জানা পুনগতা জিবি সিন্ড্রম মনগপা জেয়ান জা জাকরাংকো বুলগ্রি ওয়াতাচম ইয়াকোবা মানা আমা মাইরকি বাতরো ওয়াচম আছি নিয়াংস খানা জিকা ভাইরাস সারা এডিস এজিপ্টাই মঙ্গপা কাঙ্গু জিয়ান ইয়া জো উংচি ইনফেক্ট কাকো মানাচম হুনি চকানি চি মন্দেও বাত্র নাগতা মানা ইয়া গাঙ্গুয়ারা সালনি সময়ও ফ্রুঙ্গো আরো আথামফ্রাংনি সময় রং সম খাতে মন্দে কো চকপাতা জানাপকমন গতা হাপসান গাঙ্গুয়ান ডেঙ্গি চিকুনগুনিয়া আরো ইয়েলো ফিভার নগপা সাবিসিকো বা ওয়াতা মিয়ামি চেক ধুরমানিও আরো তলে কানছানিও বা ইয়া সাবিসিয়ারা সাকসাক বন্ধন বাত্র নাগতা আমা মাইকাই ইয়াকো নিগেনচম থেস কাগেনচম নিয়াংস খানা যে সময়ও জানাব কমন সাবিসিনি ছিন রাখো নাকা আর ওয়া মান্দিয়ারা জিকা ভাইরাস বা জো ওং টুঙ্গপা বা উনি আসেল সাহানি কম অনেঙ্গপা বিয়াপ রাংছি রেয়ানি খবর দোঙ

0: 나시망 니 낙나 낭니랑 알투베야 가사 바이 야노 낭니 그민세 라키아네랑 어망자 와랑코 니엔바 에뉴미레이션 포모가 바테 소이 카트고 아로 바노바 고알라니랑코 타리랍나 낭오데 앙나 위약보
1: 인디안 일렉션 커미션 준 폴라치 타리코니 줄라이 폴룩스쿠 타리코나 스페셜 인텐시브 리비전 니 그탐급바 바코 아바 칭아팅아 하 부트 레벨 오피셜랑 나시망 니 노칸티오나 리앙겐
2: 노칸티오나
1: 오이 노칸티오나 리앙겐바 워망 나시망 니 두플리켓 에뉴미레이션 포모코 가파치나 오겐 아로 쿠사코 나시망 라키치나 돈 바겐 남멘 알투아바
2: 아로 위족 위송이 레바우 나시망 마무 리카고 보는 낭저와
3: 앙아 놓고 동자우세
1: 오 자진나 낭저와 동자와 비엘로랑한 이노메이션 폼코 나니 두 바출론 도 나겐 바 아로 코만 낭 그잖아 듣베데 워만 상가참나 큰코 레바 푸테겐 아론 아마이바스 아니랑 동겐 치모 오데 워만 나 콜카 아이골 파트너바 만나겐
3: 오 이아라 남멘 알추비아데 인디바 앙아라 야코 바노니코 탈레라겐
1: 인든 카나 만고파 보터 헬프라인 넘버 사스쿠보지로 나 카토 바보터 헬프라인 앱 코 다운로드 카보 바보터스 eci.gov.in 웹사이트 오나 পাঙ্গিনিবো আর উনবাক্সাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট উনাবানা পাঙ্গিনি নামান গেন
3: নাকনি খুরাং নাকনি পুনানিবো নাকনি দোগা চলন উকো গমাতনাবে ইয়াকো উইয়াতপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
4: নামগপা খবর এসআইআর হাজারলনি খরুক্ত বলসিনি পুনামানগে পরাঙ্কো বিমুসে গাতানি গে থামগপা বাক্সক বাহা
5: ইয়া নিউমেরেটর আংনি নকনারে বাগিনিক না উনরাঙ্গা মাইকো দাপ
4: আলটু আবা জুন কোলাচিয়নি জুলাই কোরিক্সকু তারিকনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক কবা উয়াতানি রাহো নাইবো
5: ইন্ডিবা সিং আনি রাং দমো দে
4: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুথ লেভেল অফিসার মু বাক্সা গলফয়ে নাকনি উইনা নাঙানি রাংকো সিং এরা নামান গেন
5: আরো ইয়া বিএলনি নাম্বার কোরা বানুনি কো মানদে
4: সাসক্রু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি কো রাবো আরো ECINETF কো ডাউনলোড কাইনবা নাপাঙ্গি নিবো আরো উনা দাকচাকানি কো নাঙ্গামা থালাতানি রাংকো নাঙ্গামা না সিমাং সান্দি নি নাক তামান গেন
5: আলটু বিএলে
4: ওয়ে বিমু সেগা তোরা মামুং লেখা নাংজাবা না আখা খেত কপা উয়াতানি রং হোসান ওনাতাইবো আরো নানি বিয়েলো বক্সা খবর আগ্রকবো
5: কিসিক রাবো দালো নাংনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কইসে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নামোদে বিয়েলো ইনা কল কবো আরো নামি সঙ্গানি রং না গানচাকানি কো মানবো
4: ইয়া হাজালগনি খরুক তো পলসিনি বিমু সেগা তানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুগ্রুক স্কু থারিকো না ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাকো মানবো ইয়া খু ইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
3: ও মেঘালয় নি মন্দির না বলছি চিচাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাকি ফুনা মাতনা নিদালবেগা বলকো গমাতনাবে হাজারগুনি কলগ্রুপ্ত বলছি নি অক্টোবর সা তারিখ বা উনাস খাং বলছি চিচাত কাপা হোদে ইয়ান নাকি মাতগনি বলকো খাঙানি সময় সকাহা
2: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন থামগপা বাকো আবাচিনাতিং হা বুথ লেভেল অফিসার রং হাজারগুনি কলগ্রুপ্ত বলছি নি জুন কলাচি তারিখনি জুলাই কলগ্রুপ স্কুল তারিখ কোনা নাসিমনি নকনারি গঙ্গেন উনি গমন নাকি লেখা রংকো তারি দুসুগো
3: হাজারগুনি কলগ্রুপ্ত বলছি নি আগস্ট মঙা তারিখ কোনা সিমাংনি বিমরাংকো ইলেক্ট টোটাল রোলো সেকাতানি বুখাম গপাউ গেন মাইবা গুয়ালানি বা খামানি রং দুঙো দে হাজারগুনি খুলগুতো পুলসিনি অগস্ট মঙা তারিখ আর সেপ্টেম্বর ব্রি তারিখ নি গিসে পো থারি দাপনা সময় রং কোনাং গেন
2: অক্টোবর স্নি তারিখ বুখাম গপা ইলেকটোরাল রোল কোনা কাদাতনা স্কাং নানি বিমং কাকেত পং নানাং গেন স্কাং গপা চাংনা সেকাতানি কো তাকিয়ামা ইয়া নাল চুয়াবা নানি আদু কো সংদুং খামানি আর বুলসি কো সাকিও নি গপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সান নাইয়াবা
3: না আনাং নি জাকাতেলে মত গমন বল রং কো জাকালবো নান দিন কানা মত গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাসকু বোয়া জিরো না কাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড কাবো বা ভোটার্স eci.gov.in na napangin ibo.
2: Una griba, ceomeghalaya.nic.in na napangin ni naman gin, pun gapaw ubo, may nanak ni kurang gamsata.
3: Yakub Yatkepa, Chief Electoral Officer, Meghalaya.
6: Nasimang, Shukriya film ni gitko kna suaha, dalbon kami na song sati, nasimang, Satya filmo ni asa Bosley Arush Suresh Watkarnir Gappa Sapne Me Yagit Ko Khnasu Namat Gyan.

0: নামগপা খবর এস আই এর হাজারগুনি খরুক তোপলসিনি নামানগে পরাঙ্কো বিমুসে গাতানি গথামগপা বাকসক বাহা
1: ইয়াই নিউমেরেটর আংনি নকনার বাগিনিক না উনো রাঙা মাইকো দাকপো
0: আলটু আবা জুন কলাচিয়নি জুলাই খরুক স্কুতারি কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রং হনাইবো
1: ডিবা সিং আনি রং দমো দে
0: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রং হো সিং এরা নামান গেন
1: আর ইয়া বিএলনি নাম্বার কোরা বানুনি কো মানদে
0: সাসক্রু বোয়া জিরোনা কল খাবো আর নাকনি বিএলও কো মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিবো আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমং সান্দি নিনাল তামান গেন
1: আলটু বিয়াদে
0: ওয়ে বিমু সেগা তোরা মামুং লেখা নাংজাবা না আখা খেত কপা উয়াতানি রং কো সান ওনা তাইবো আর নাকনি বিএলও বাকসা খবর আগ্রকবো
1: কিসিক্রাবো দালো নাংনি খাকেট উয়াতানি খনালো খাকেট কপা উয়াতানি কো সে রাখি না ডাকচাকে ডাকচাকানি কো নামদে বিএলও ন কল কবো আর নাকনি সিঙানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক তো পলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া

0: बनखामेन सिमा हर मरकनी गीत खनासोहा तक तक सानी जमुना मंगबन प्रोग्राम को खनांगेन यन आकाशवाणी थुरा समय दाउचिसा बाजी मिनिट खोलाछि ओंहा आरो समय नासिमां मिथिग्रानि प्रोग्राम को खनासोना मोनगेन या प्रोग्राम नि नङो सिखांगप्पा थापचि सि एच मरकनी उनि गिसिकनि खाथारां को आगानानि को खनासोना मोनगेन
1: আমি বিমুখ কথা থাকছি শেষ মারাক মা সঙ্গে রোম বা দেখে তোমাদের আমাদের রং কোনো দোকান দেখে আমি বুঝিদের খোলাচ্ছি কিনে আমি যা পায় আমি পড়াইনি গাদাং দে আন্ডার মেট্রিক সান হয় আমি গিসকুস কানি দে দোয়াছি আমি দেবা সকনা মানছা হ্যাঁ দাওদে আমাদের নকটাং দেখে যা পায় সঙ্গা দাওদে নকটাং মেম্বার সাকপ্রি দোঙা আর আমং বাক্সা দোংপাক বা সাকসা দোঙা মানিনি বিশা এমন গমক সাপোয়া কাপা দে রং রং তেনে চমকে সাকসা বলছি ছি গতাম সাকসা বলছি ছিসা কাপিং চৌ সাকিয়ান স্কুল নাপিং চৌ কে চঙ্গি থাঙা গতাঙা মিয়া হোটেল রংক তাকে মি হোটেল রংক তাকে চঙ্গি থাঙে আর রংখন দলং গছাম তাকে আমি দোকান ডাকি চাই গপাদে মি হোটেল খো তাকে আমি হোটেল হলে আমার খাপ্পা রংক সঙ্গে আর মাছু বিজাক ওয়াক বিজাক তারপর রংক দো তারপর সঙ্গে আমি মি বিজাক সঙ্গে গপ্পা দাম দে ব্লংগেন দাম নমা প্লেটস আও সপ্পং আসান তাও দেবে আমার মামং নেকানি করে ছাগরং খুঁজেছেন

0: बॉर्डर एरिया डेवलपमेंट प्रोग्राम नि नंगो स्पेशल सेंट्रल एसिस्टेंस को इंडिया सरकारी इंडिया असोंनी सीमा आरियो दंगबा ब्याप्रां को नामरो सलोरवातना आरो सीमा आरियो दंगबा मानदेरांनी जांगी थांगानी गादां को नाब्बादातना आरो जांगी थांगानी गादां को थांदुवातना खामरां को खाए अनिङा थिङा बॉर्डर एरिया डेवलपमेंट प्रोग्राम नि गमन वेराना साउथ वेस्ट गारुइस नि हेडक्वार्टर आमफाथियोना यांगे बॉर्डर एरिया डेवलपमेंट ऑफिसर जेखन बादो नेबा मुंगा वान सालजोंग ए सांगमाखौ ग्रोङै आदिता सिंसानजियानिखौ दाकाङाहा हायदाउनि आगाननिखौ खोनांना
1: आपत्ति दालो डिपार्टमेंट दालो दंग स्कीम प्रोजेक्ट आगाती মংসংবাতে এসিএ বিএডিপি নিয়ে আগানা বা স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্টেন্স বা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে আগানা ওয়ানো ইয়া স্কিম রাখো বৃষ্টি রাগাতানিকে ডাকিঙা দালো ইয়া স্কিম আরা কিলোমিটার জিরো কিলোমিটার নি কিলোমিটার খুঙনা দঙ্গপা সুমরাং দমনা তাকে নাহা দালো আম্পাতি দিকেতা ইয়াত কেনচিমে আম্পাতিও দালো রচাসাস নি সুমরাং দা কিলোমিটার খগ্র জিরো টু ইয়ে টুয়েন্টি কিলোমিটারও এনেকে মানে দালো ছা জিরো নি কিলোমিটার না গে কৌচেট সংরাং ইয়ে ডিপার্টমেন্ট নিঙ আমপাটি বর্ডার ব্লক নি নিঙ গে কৌচেট সংরাং নাপাহা এনেকে মানে দালো ইয়া যে সংরাং ছা দালো জিরো টু টেন কিলোমিটার না রাহাজম দালো ইয়া উনাস খাং দে ছা দালো জিরো টু টুয়েন্টি কিলোমিটার রাজম এবার দাও বলছি কিনে মাংত ওহা ছা ও সেন্ট্রাল গভর্নমেন্ট নি অনগবা ই গাইডলাইন্স ভাঙচাকে জিরো টু টেন ওনা ছা রাখনি করা কাহা আর ইয়া জিরো টু টেন ওনারা ছা গে কুকচেট সংগ্রাম কোসান দাও দে আমপাতি নি ওদের নাইহা ইয়া জিরো টু টেন কিলোমিটার নি আগানে অনবা আলচিং নি ইয়া জিরো টু টেন কিলোমিটার রেডিয়াস ওয়া আর ইয়া জিরো টু জিরো নি আগানি কনবা ইয়ানবা ইন্টারনেশনাল বর্ডার বোমা ইন্টারনেশনাল বর্ডার নি বারিটা টেন কিলোমিটার না রেহাচম উনো মুখ সঙ্গে আর উনো ভাংসাকে রানিক রাখা হা আর একটু রাইন কনবা ছিঙা আলো দুধ মাঝে জিপিএস রং চি থুয়েসা ছিঙা জিপিএস নি কোঅর্ডিনেট রাইসা ছিঙা ও সংরাম নাপাতানি ডাকিঙা ও সংরাম ছিঙা দাওকে জেনসালো ছিঙা থারিয়া হামা জেনসালো ছিঙাই আঙে জিপিএস কোঅর্ডিনেট আনি জামানো ছিঙা ও দাওকে স্টেট গভর্নমেন্ট এপ্রুভ খালামনা কথাকে ছা ডাইরেক্টর থ্রু আপটুইঙা উনি জামানো উকো ও সেন্ট্রাল গভর্নমেন্ট না অর্ডার দেনবা উকো এপ্রুভাল কো তাকিঙা
0: আচ্ছা স্যার ইয়াকো আনকে মিনিস কি আছে ইয়ে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট স্কিম রাঙরা মাই রাঙ তুমি
1: এসিবি এর পিনি মো এ স্কিম রাগাতেং বা তাও গতা মৌসুম বতে ছা এডুকেশন ও সেক্টর নি গতা ছা স্কুল রাঙ কো রাগাতেঙা গুণাগ্রে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আগানা বা কাসু আনি উকোবা ওয়ারমোবা দাউদারকে ছা সংনি রামারাং সংনি দলং রাম সঙ্গনার এগপা রামা জালাং রাং নি বিদিম গুণাগ্রে দাউদারকে রঙানি চিরাং কোটনানি গুণাগ্রে দাউদারকে ছা সঙ্গ সঙ্গ কমিউনিটি হল রাং গুণাগ্রে বা নতুন নতুন কাসু আজ রাম জেকা এগ্রিকালচার সেক্টর ছা ডেম রাং খাই মানে চিরাং জাখালনা ছোল নাকে ছা কামগব গেপারং কোটনা বিএ ডিপিনি নতুন নতুন সেক্টর নিগতা ছা স্কিম রাম ইমপ্লিমেন্ট কারিঙা জেকা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আগানা ও ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আগানি কনবা দাবদারকে সঙ্গনার এগবা রামা বা দলং বা কালভার্ট বা কুপা টাকা পারাম ছিঙা রাগাতিঙা উনাগ্রেতে ছিঙা হেলথ নিয়ে আগানা হেলথ হেলথ সেক্টরও ছিঙা দাবদারকে অন্য মানগপা স্কিম রাং দে পিএইচসি বিল্ডিং মেডিকেল ইকুইপমেন্টস মোবাইল ডিসপেন্সারিস বা অ্যাম্বুলেন্স নিয়ে আগানা ওরাং ছিঙা রাগাতনাগাতারকে মানা নিবা দাওত পেতে ছিঙা হেল্প নিকতা অ্যাম্বুলেন্স রাঙ্ক অনেঙা সিএইচসি বা পিএইচসি রামনা গুণাগ্রীবা স্কিম রাং এগ্রিকালচার সেক্টরও ছিঙা দাওতারকে ছিঙা সিসি ড্যাম রাম বা গামি গেস আইন উপরাংনা চিরাঙ্ক জাকালনাতারকে বা জাকালানিকো চোল নাতারকে সিসি ড্যাম রাং কেরাম অনেঙা গুণাগ্রীতে সোশ্যাল সেক্টর নিয়ে আগানা সোশ্যাল সেক্টর নি নো জেকাই কমিউনিটি হল রাঙ্ক বা কমিউনিটি সেন্টার নিয়ে আগানা ওরাঙ্ক ছিঙা দাওতারকে এরকাচু আনি রাঙ্ক

0: नासिमांग बोले बोले दिल मेरा बोले गीत को खना स्वाहा ताउ तक तक सनी जामनो मंगपन गीत को खनांग स्खाना मानगेन।
1: Oi Ruga, meine Sonne, er war dort Kontakt in Iskaya.
2: Plus F Chin Koning, Achimbe.
1: Ja, plus F Nigman und Tisa Tanatnaman Genma.
2: Namasyama, Jen Salon, Achani Rango Chaun, Bienko, Lakat Kapa, Mangrakat Kapa, Aro Chungpa Vitamin Rang Dong Jaun, Mandeni Chanchianiko Bulgriata, Aro Bien Bimankova no Mata, Unigman Sachani Rango Brion, plus F Chin Nang Pakosa Brevo, Uno Vitamin Aro Ayan Gnang, Bien Bimanko Mangrakatna Aruan, Sing Baljoke Rakinagata, Chani Bosturanko Brion, plus F Ni Chin Gnang Pakosa Brevo, Yako Commissionerate of Food Safety, Megala Shilong Nikita, Uyating.
3: Na abatanggaman sumoyo nak ni hospital na riyangan ni kugi sikra ama. Jiyon na anak ni gacham prescription ba doktor ni siyon gapalik karang purika kainya ni aru ekstra kaini report rangko. Gap chupule biko rabot na nangan baksana. Uni jama no tokun rangko rak na registration kak gapal laino. Ruta sumoyo rang na chading na nangrung acem. Aru yan na minning biyan niyong acem. Andiba, na adaw ya plak likarang kurak na nang jawa ha. May nasurkari yan ceng na Ayushman Bharat Digital Mission baksa. Sana ba na ni kualtuk baong ating ha. Yanan anak ni Ayushman Bharat Health Account App Number, Chokmatan Gechi Bridongapa Digital Number Kosan Nangaya, Jion Patangaman Sumerong anak ni Plak Sanabana ni Record Rangko Nal Joki anak ni Phone Nonspedo Namat Geno. Nakwa abhakar tonga ngudi, doktor ni prescription aru lab report rangko nak ni phone na jol watat namat na igno. Wasan wai gijan a hospital lo QR code ko scan ka enba, ru uta sumoyna chadenga ni aru bimu sekata ni gotak na nang jawaha. Yan kina nang gija gapa nal joko pa aru chukum makan tanga nang gija gapa nga. Nak ni number ko matna gata na daalan abha app ko dalo kabo. Dakcha kaniko nang iyang odi, jiro gatam dokbri, gnisku, sabri, sni gatam sku number na kol kaabo, ba, @abdm meghalaya ko, FB, Instagram, ba, X, Twitter gata follow kaabo. Abha, at sing baljoka niko, althug paong ataha. Yako jinmani namgani na, Ayushman Bharat Digital Mission meghalaya silong uyate nga. Mandi dong ama, angan at simang ni boot level officer, hajag ni kogtobol sini SIR ni voter enumeration na ribatem.
4: Oh, unara nga ramay ko takna nanggin.
3: Dakna nang nirang di altua ba? Kaasa pa yano nak nigaman si rakyan nirang omong jawa rang kunien ba? Enumeration form mo, gapat ye soy kaat po. Aro baby kita yano may ba taridap na nang nirang tungo di ang nauyat pa bo.
4: May dak ba taridap pa nirang?
3: Jekay song ni bimurang ko dung tangata ni, nak nibi mong sigwala ni, nak ninuko ni jitang ka pa mandirang, ba katal vote po naman ka pa mandirang ko sigat naman gen.
4: Altua de, hindi ba yano may nagamchata?
3: Electoral roll lo kakhet kwa bimko sega tanera a songo songdong kham gapa mandirang na antang tang dibul ko jakale bot pu na aru jakatele sasun ka ni bulrang ko mangrak patan natak chaken
4: o dakko de ngai ju
3: mathelani nangi bakar manina
5: bel rang haja gani khok tok besini esan na siman nokonari bang odi wam korim chaksobo aru nangi bota dita rang ko namini rupo year form ko gapat po aru electoral roll lo kakhet tonge ketal kuya tanirang dongo de apation bo maiba agan thala tanirang ko nangni ke ode andan khana man gapa voter helpline number sasku bonga jiro nakol kabo voter helpline app ko download kabo ba voters.eci.gov.in website na napange nibo unagre ba na www.cumeghalaya.nic.in website na napange nina gataba man gen nangni phunane nangni phurang nangni bakrimani gamchat pia yakho yat kupa chief electoral officer meghalaya
6: Nasimang ni dakna nang nirang altubea. Kasa pai yanu nang ni gmin se rakhyane rang omong ja warang ko nien ba enumeration form ga patte soi khat ko. Aro banu ba gwala ni rang ko thari rapna nang ode angna wiat po.
7: Indian Election Commission jun kholachi thari ko ni julai ko ruksku thari ko na special intensive revision ni katham ko ba bakho aba chinga tenga ha. Boot level officer rang nasimang ni nokan chuna ri angen.
8: Nokan chuna.
7: Oi, nokan chuna ni angen ba. Omong nasimang ni duplicate enumeration form ko ga patchina ungen. Aro khisa ko nasimang rakhi china don bagen. Nam main altua ba.
4: Aro wijo, isong ni rebao na simang mamung likha ko bo na nang jawa.
8: Anga noko dong jaw say.
7: Oh, jajing na nang jawa ba? Dong jaw ba bielo rangan enumeration form ko nang iduk bachulon do nang agen ba? Aro ko matnang kujana dupete, wamang sanggatam na kinko reba putay agen. Aro na amay ba si anilang gunggen chumo ode, wamang na kolka ay golpat na ba matna agen.
8: Oh, yara na men nal chubia de. Ndi ba, anga ra yako banu niko thalir agen.
7: Ndil ka na manggupa, voter helpline number, sasku bunga jiro na ka ato, ba voter helpline F ko download ka bo, ba voters eci.gov.in website ona napa. Aru unboxao www.ceomeghalaya.nic.in website na bana pangini naman gen.
8: Nakni kurang, nakni punanibel, nakni doga cholon, buko gemat nabe. Yaku wiat kepa, Chief Electoral Officer, Meghalaya.
7: Namgupa khobor SIR hajagani khoruktok bulsini phuna mangi parangko bimuse gatani ge thamgupa baksok ba ha
9: ya enumerator ang ni nokonare baginnik na unora anga mai ko dakpo
7: আলটু আবার জুন কলাচিওনি জুলাই কুড়িশ কু তারিখ না বিমু সেগাতনার এবার ও ঠিকঠাক উয়াতানি রং হাইব
9: উনাবা
7: জাজেং না আলটুয়েন নাকি বুথ লেভেল অফিসার মু বাকসা গল্পয়ে নাকি উইনা নাঙানি রং সিংরা গেন
9: আর ইয়া বিএলও নাম্বার বানানি মানে
7: সাহস খু বঙ্গা জিরো না কল খাবো আর নাকি বিএলও কো মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রং নাঙামা না সিমং সান্দি নিনাগতামান গেন
9: আলটু বিয়ালে
7: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নামজাবা না আখাক্ষেত কপা উয়াতানি রং হোসান ওনাতাইব আর নাকি বিএলও বাকসা খবর আগ্রব
9: গিসিক্রাবো দালো নাকি খাক্ষেত উয়াতানি খালো খাক্ষেত কপা উয়াতানি কো সে রাখি না ডাকচাকে ডাকচাকানি কো নামদে বিএলও নকল কাবো আর নাকি সিঙানি রং না গানচাকানি কো মানবো
7: ইয়া হাজালগানি খরক তো পলসিনি বিমু সেগাতানি আর জুন খোলাচিওনি জুলাই খুব্রিক স্কু তারিখ না ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়া হু ইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
10: ও মেঘালয় মন্দির না বলছি চিচাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাকি ফু না মানানি দলবেগা বলক গমাতনাবে হাজারগুনি কলগ্রুপ্তক বলছি অক্টোবর সাত তারিখ বা উনাশ খাং বলছি চিচাত কাপা হোদে ইয়া নাকি মাতগানি বল কাকা সময় সকাহা
11: ওবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন থামগা বাক্য আবাচি নাতিহা বুথ লেভেল অফিসার রং হাজারগুনি কলগ্রুপ্তক বলছি জুন কলাচি তারিখ নি জুলাই কলগ্রুপ স্কুল তারিখ না সিমনি নকি গঙ্গেন উনি গমন নাকি লেখা রঙ তারি দুইসবো
10: হাজারগুনি কলগ্রুপ্তক বলছি আগস্ট বঙ্গা তারিখ না সিমাংনি বিমু রং ইলেকট্রাউ রোলো সেগাতানি বোট খাম গপাও গেন মাইবা গোয়ালানি বা খামানি রং দো দে হাজারগুনি কলগ্রুপ্তক বলছি আগস্ট বঙ্গা তারিখ আর সেপ্টেম্বর ব্রি তারিখ নি গেছে পোথারি দাপনা সময় রং নাঙ্গেন
11: অক্টোবর স্নি তারিখ বোল খাম গপা ইলেকটোরাল রোল কো নাকাদাত না সখাং নাকি বিমান কাকেত গপা উনা নাঙ্গেন সখাং গপা চাংনা সেগাতানি হতাক কিয়ামা ইয়া নালথু আবা নাকি আদু কো সংদুং খামানি আর বলছি কো সাক্ষী অনি গপা লেখা রং বাক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সান নাঙাইয়াবা
10: না আ নাকি জাকাতেলে মানগমান বল রং কো জাকালবো নাম দিন কানা মানগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কু বঙ্গা জিরো নাকাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড খাবো বা ভোটার্স ECI.gov.in na napanginibo.
11: Una griba, CEO Meghalaya.nic.in na napangini na matgin, punggap pang ubo, may nanak ni kurang gamsata.
10: Yakub Yatkepa, Chief Electoral Officer Meghalaya.
0: Nasimang dao Bal Brahmachari film ni gitko knaso na matgin, gitni kata bichongara, হম হে বাল ব্রহ্মচারী আর ইয়ান বিনোদ রাথোর আর বাপি লেহরি নির গপা গীতোয়া